শ্রী সাই বাবা বলিলেন টক লেস টক সফলি এন্ড লভিংলি দুসরে শব্দ মে বাবা বলিলেন কি চেহলা কমতি বচাই কে আর চেহলা ধীমি আওয়াজ মে আর প্যার সে বচাই কে তা সাই বাবা হমেশা আচ্ছা বাত বলিলেন শিরদি সাই বাবা কে টিভি সিরিয়াল অক্সর এমবিসি টিভি পর আওয়েলা আর জুন সাই বাবা টিভি সিরিয়াল হই বতাওয়েলা কি ইনসান কে কেসে চেহলা জিয়ে কে আর বাবা আচ্ছা বলেন কি জব টকলেস